mema ye bo mpai ye bo mpai so ne mo mpai bo mpai ba mo se ya mpai ya da ya